যে গড, ইফ ওয়ান বিলিভস অর ওয়ান ডাজন্ট বিলিভস, গড ইনকার্নেটস অ্যান্ড দেয়ার ইজ টু কাইন্ডস অফ দ্য দ্যাট গডস প্রেজেন্স, ওয়ান ইজ কল নিমিত, নিমিত মিন্স অন পার্টিকুলার সিটুয়েশন ইনকার্নেটস দ্য গড, সেকেন্ড ইজ কল নিত্য অবতারা, দ্যাট টাইম টু টাইম দ্য সেন্টস আর ইনকার্নেটিং, সেন্টস রিপ্রেজেন্টস দ্যাট ইনকার্নেশন অফ দ্য গড, অ্যান্ড গড রিপ্রেজেন্টস দ্য সেন্টস ইন দ্যাট ফর্ম। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান ম্যাথোলজিস হিস্টোরিস টিল নাও দেয়ার ওয়ার 24 incarnations. 23rd, three have been, and 23rd one is coming. Everyone is looking forward, hoping that God, Nimit God, should arrive. It's called ages. Satyuga, the age of the Satya, the truth. Dwapar Yuga, Treta Yuga, and now coming the fourth one. We are in the, it's called dark age. It's called iron age. The, in the humans, spiritual, ethic and moral is going down, down and down and down. It is said that this Kali Yuga, the dark age, the avatara is called Kali Avatara, should come. So, in the past, what this holy, what we are saying, it is several million years. So that one, there is one story which we have literature about on this. So long ago there was a king, and that king, he went to the forest to do the austerity, to realize the God. And he wanted to ask something from God. So he went to the forest, only little water, some fruit, that's all. Standing on one leg, praying to God. That king was nasty, very negative.